আন্তরিক পদক্ষেপ বিদেশি পুরস্কারের চালিত সংখ্যা ঘটেছে চলচ্চিত্র বর্ষ 2082-83 দশ বিজ্ঞানা বৈদেশিক পুরস্কারিতা লাগি অন্তিম স্বীকৃতি দিলে নেপালীক সংখ্যা